0: सोनू निगम और श्रेया जी की आवाज में ये गाना बस प्रोग्राम में पेश की गए आप सभी और सभी सुनने वालों की सेवा में। सुनने वालों 4 मिनट बाकी है सुबह 9 बजे में। चले प्रोग्राम में हम आपको ले चलते हैं खबरें की ओर। खबरें के बाद पुरानी फिल्में संगीतों का प्रोग्राम आप सभी और सभी सुनने वालों की सेवा में बस पेश किया जाएगी रेडियो SBS की जरिए।
1: En nu reclame, nieuws en het weerbericht op Radio SBS.
2: Met Shiva Park reizen 18-daagse Holi Tour Odessa, Kolkata, Bengal en Delhi of 18 dagen naar Kerala, Zuid-India en Delhi. Vertrek 12 maart prijs €2250.
3: 10 dagen na Marseille, Zuid-Frankrijk. Verblijf in een hotel met kitchenette. Vertrek 23 april vanaf €550.
2: 8 dagen naar Engeland en Schotland. Verblijf in hotel met ontbijt. Vertrek 18 juli vanaf €750.
3: 5 dagen naar Derby, Belgische Ardennen, inclusief Radha Dish, met thema's voor jong en oud, sport €50.
2: 8 dagen naar Engeland en Schotland. Verblijf in hotel met ontbijt. Vertrek 18 juli vanaf €750.
3: 5 dagen naar Derby, Belgische Ardennen, inclusief Radha Dish, met thema's voor jong en oud, sport, spirituele satsang en yoga.

संभाला है मैंने बहुत अपने दिल को was uit de film Naraz. En gezongen door Naksh Aziz komt het volgende liedje uit de film Gunjan Saxena. Rekha o Rekha.

देखो दिनिए न ढलने जाए, दिट प्रातः लीजिए इस गजंग door Asha Bhosle en kwam uit de film Bhavna. Uit de film Half Girlfriend is het volgende liedje via Radio SBS. Gezongen door Shraddha Kapoor. Mijn fir bhi tumko chahungi.